0: বাদশাহ জিদের সময় এক প্রেমা কোড়ি হয়ে এদের মাতা পিতা বড়ে সৌখে সন, ঘর বিচ কোই ঔলাদ নেই সি, অরদাসা করদে সি হে বাহেগুরু কোই বুটা লাগ যাবে, তন দৌলত বেশক চলা যায় পর কোই বুটা লাগ যাবে, পরমেশ্বর দি নেত দে নাল ইস দা জন্ম হোয়া তা মাতা দা প্যার নী নসিব হোয়া, মাতা উঠ গই থোড়া সমা পা কে পিতা দা সায়া ভি উঠ গিয়া, ইনু রিশতেদারা নে পালিয়া জেড়ে চঙ্গে মনুখ সন, ও তা ভান্ডে তুর গে তে মাড়ি সঙ্গত নে আকে মাড়ে লোগা নে আকে, তন দৌলত ভি ইসতে পাসো জিতনা সি লুট লই, তে ইনু ঘরো বেঘর কর দিতা, না মাতা দা প্যার নসিব হোয়া, না পিতা দা সায়া রিয়া, না তন দৌলত রই, শরীর ভি হুন কণ কণ করকে ঘটন লগা, কিউকে জদোঁ তন দৌলত মুক যায় কোই রিশতেদার নহীঁ বনদা, কোই সাক সনবন্ধী নহীঁ বনদা, কোই খবর নহীঁ লেন্দা, কোই মিলন তক নহীঁ আউঁদা, ভাই কোই মাঙ্গি না পা দেবে, উচ্চারণ করো শ্রী
1: বাহিগুরু।
0: হুন এস এ হালত হো গই প্রেম।